0: কম্পিউটার বিক্রি করলে শিকাওনে আনি মারমাত করলে নেপাল কে নম্বর ওয়ান হার্ডওয়্যার সফটওয়্যার এডুকেশন সেন্টার সিপিএন মা কম্পিউটার পাওনো কা সাথে কম্পিউটার শিকাওনে রকেই কতম বিক্রি হালে মা ঘর মা বিগ্র ঘর মই ব্যাংক মই হবি স্কুল অফিস দুন সুকেই সং সস্তা মা বিগ্র এই আয়ের আপ বানাউনে সুবিধা পিন ছা জুসি ইংলিশ ল্যাঙ্গুয়েজ কাচ্চা কুপিন ব্যবস্থা আছে হয় কম্পিউটার ল্যাপটপ প্রিন্টার ফটোকপি মেশিন ইন্টারকম সিস্টেম ইনভার্টার সোলার সিস্টেম আর ইনভার্টার কো ব্যাটারি পানি পাইন ছা সিসি ক্যামেরার ভরপুর তো ইন্টারনেট পানি পো জোড়ি ছা থাও আমার মনে কাই রাগে রাখে তাও তালো বেতাল মহিলার ফের দুকা পাইলা নি ঝুসি তাও এ ফোন নম্বর 021-545-787 98-420-35-541 সব হয় হ্যাঁ গুড ভেরি গুড ভেরি গুড
1: आज त तिमी धेरै मलिन थकित देखिन्छौ नि के भयो
2: उसले आज फेरि गाली गर्यो पैसा पनि दिएन मोबाइल पनि खोस्यो
1: ओहो दिदी कुट्नु मात्र हिंसा होइन गाली गर्नु डर देखाउनु पैसा नियन्त्रण गर्नु यी सबै घरेलु हिंसा हुन्
2: हो र मैले त सोचेकै थिइनँ यी त घरभित्रका सामान्य कुरा होलान् भनेर
1: होइन नि घरेलु हिंसा भनेको घरभित्र वा नजिकको सम्बन्धमा हुने कुनै पनि प्रकारको दुर्व्यवहार हो यसमा शारीरिक हिंसा मानसिक हिंसा भावनात्मक हिंसा यौन हिंसा सबै पर्छन् मोबाइल नियन्त्रण गर्नु आवत जावत रोक्नु पनि निजी कुरा होइनन् नि घरेलु हिंसा हुन् अपराध हुन्
2: त्यसो भए अब म चुप बस्दिन सहायता खोज्छु
3: घरेलु हिंसा कसुर र सजाय ऐन 2066 ले हिंसा गर्नेलाई जरिवाना र कोही दुवै सजाय हुन सक्ने व्यवस्था गरेको छ हिंसा गर्नेले 3,000 देखि 25,000 सम्म जरिवाना वा 6 महिनासम्म कैद भोग्नु पर्छ दुर्व्यवहार दोहोरिएमा सजाय दोब्बर हुन्छ
4: हिंसा सहनु पनि अपराध हो हिंसा भएको छ भने नजिकको प्रहरी कार्यालयमा उजुरी दिनुहोस् उजुरी गर्दा दोषीलाई कारवाहीको दायरामा ल्याउन सकिन्छ
5: नेपाल सरकार विज्ञापन बोर्ड

0: মোটু এতদিন কা থিও
1: কি গো কা থিও নি সলে তো নিকল দিন হই নি প্র্যাকটিস বাট
2: কি না
0: রেগুলার না আয়র অনি আবা আপু তো রেগুলার
3: হোয়াট ইজ দিস ম্যান